0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনদিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় আগামীকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন। নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা ইরান বাতিল করে দিয়েছে। সৌদি আরবে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমরকন্দে 46তম দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল 3-1 ব্যবধানে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। কেভাড়িয়ায় একতানগরে আগামীকাল তিনি 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভাদোদরায় আগামী বুধবার রাষ্ট্রপতি মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারী নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ কর্মসূচি সূচনা করবেন এবং ভাদোদরায় গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে নাদিয়াদে ব্রহ্মকুমারীর বিকশিত ভারত গঠনে যুব সমাজ, দেশ গঠনের জন্য অন্তর্নিহিত শক্তির জাগরণ কর্মসূচির ভার্চুয়াল সূচনা করবেন রাষ্ট্রপতি। ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমান ঘাঁটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা গতকাল দেশজ হালকা যুদ্ধ বিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধ বিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধ বিমানের উৎকর্ষের প্রতি তাঁর আস্থাকেই তুলে ধরে। ভারতের মাটিতে জাপানি যুদ্ধ বিমানের এই প্রথমবার কার্যক্রম পরিচালনা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।
1: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita Tejaske Make in India uddoger shafolyer pratik bole montobbo koren.
2: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflection on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
0: 14 দিনব্যাপী এই মহড়া আগামীকাল শেষ হবে। ভারতীয় বায়ুসেনার দেশীয় হালকা যুদ্ধবিমান তেজস, SU-30, MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2 যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আগামী শনিবার 26 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এই বৈঠকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে ডক্টর জয়শঙ্কর বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকেও অংশ নেবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকার কাছে কয়েকটি শর্ত জানানোর পরই মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ানের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার প্রাক্কালে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলেরও থাকার সম্ভাবনা। একটি টিভি চ্যানেলকে ট্রাম্প বলেছেন, ইরান সরকার তাদের ব্যবহারের পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে বড় কোনো ঘটনা ঘটতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে তিনটি সম্ভাব্য বিকল্পের বিষয়ে আলোচনা করেছেন। সেগুলি হল ইরানকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেওয়া অথবা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো। এদিকে যুদ্ধবন্দের লক্ষ্যে আলোচনার জন্য কাতারের মাধ্যমে আমেরিকাকে 7টি শর্ত জানিয়েছে ইরান। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আমেরিকা যোগাযোগ বজায় রেখে চলেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, হুতিরা মার্কিন নাগরিকদের ওপর হামলা না করার বিষয়ে সম্মত হয়েছে। আমেরিকা তেহরানের দাবিগুলি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা বা তাদের সঙ্গে আগের মতো আলোচনায় বসার সম্ভাবনা বাতিল করে দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মাঝে ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ এই বার্তা দিয়েছেন। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে এবং সেই দাবি না মেটা পর্যন্ত তারা নিজেদের অবস্থান বদলাবে না। আমেরিকা ও ইরানের এই সংঘাতের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন উত্তেজনার বড় কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের জন্য এই সমুদ্রপথটি খুবই জরুরি। জাহাজ চলাচলে বাধা আসায় আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার বড় আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক বাহিনী সম্প্রতি জানিয়েছে যে আমেরিকা ইরানের ওপর নতুন করে সামরিক আক্রমণ চালালে সমস্ত মার্কিন ঘাঁটি ও কেন্দ্রের ওপর পাল্টা হামলা করা হবে। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর ফলে সেদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের তায়েফ ও ইয়ানবু শহরে যে কোনো ধরনের ভ্রমণের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হবে। সৌদি আরবে মার্কিন মিশন জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তারা সেদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতেও নিরাপত্তা বিষয়ক পরামর্শ মেনে চলতে আহ্বান জানিয়েছে। মিশন আরও জানিয়েছে যে মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত ও জরুরি কনস্যুলার সেবা চালু রয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই সতর্কতা জারি করা হল। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এছাড়া হুথিরা বিস, তায়েফ, ফারাসান ও ইয়ানবুতে বিভিন্ন অসামরিক এলাকা লক্ষ্য করেও হামলার চেষ্টা চালিয়েছে। পরিস্থিতির এই অবনতির ফলে পুরো সৌদি আরব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে রিয়াদের পক্ষ থেকে ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা প্রশমনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল নিউ ইয়র্কে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। সংঘাত কমানো এবং আলোচনা পুনরায় শুরু করার পদক্ষেপ নিয়ে তারা কথা বলবেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে টেলিফোনে যে কথা হয়েছিল তারই ফলশ্রুতি এই বৈঠক। জেলেনস্কি উক্ত বার্তালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কূটনৈতিক ক্ষেত্রে বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ গতরাতে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের নীতির বিরুদ্ধে কার্যত কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকায় এই নির্বাচনে ক্রেমলিনের আধিপত্য সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে তিন দিনব্যাপী এই নির্বাচনের শেষ দিনে ইউক্রেন রাশিয়ার ওপর থেকে হাজারেরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে কয়েকশো ড্রোন মস্কোর দিকে নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে ভোটারদের অংশগ্রহণের হার ছিল 56.66%। 11 কোটি 10 লক্ষ ভোটারের জন্য শুক্রবার এই ভোটগ্রহণ শুরু হয়। এতে ইউক্রেনের এমন 4টি অঞ্চল রয়েছে যেগুলির নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি রাশিয়ার হয়নি। পাশাপাশি 2014 সালে রাশিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে দখলের অভিযোগ ওঠা কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ার বাসিন্দারাও এতে অংশ নেন। উজবেকিস্তানের সামরকান্দে 46তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে ভারতীয় পুরুষ দল নেদারল্যান্ডসকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের ফলে টানা 5টি ম্যাচে জয় পেল ভারত। ভারত উজবেকিস্তান ও জার্মানির সঙ্গে সমান পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ভারতের এই আর প্রজ্ঞানন্দ অনিশ গিরিকে পরাজিত করেন। অর্জুন এরিগাইসি ও জর্ডেন ভান ফরেস্ট এবং নিহাল সেরিন ও লুক ভান ভেলির ম্যাচ ড্র হয়। ডি গুকে সারান এরুইন ল্যামিকে। 5টি ম্যাচে এটি গুকেশের চতুর্থ ব্যক্তিগত জয়। অন্যদিকে ভারতীয় মহিলা দল পোল্যান্ডের কাছে 1-5, 2-5 ব্যবধানে পরাজিত হয়েছে। আর বৈশালীর পরাজয়ের ব্যবধান দলের বাকি সদস্যদের পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। এই হারের ফলে ভারতীয় মহিলা দল অষ্টম স্থানে অবস্থান করছে, তবে এখনও 6টি রাউন্ডের খেলা বাকি রয়েছে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে ভারতের তৃতীয় রৌপ্য পদক জয় নিশ্চিত করেছে। শুটার রুদ্রাংশ পাতিল এবং হিমাংশু ধিলান ব্যক্তিগত ইভেন্টের ফাইনালেও নিজেদের জায়গা করে নিয়েছেন। মহিলাদের 10 মিটার এয়ার

0: अपराह्न 4:30 कार्यक्रम शिक्षा ज्योति भारतीय राज्य व्यवस्थामा पञ्चायती राज प्रणाली सम्बन्धी निशिर छेत्रीबाट एक चर्चा। सबै दिउँसोको 11:30 भइरहेछ। अब अघिल्लो क्रममा प्रस्तुत छ बङ्गला कार्यक्रम।
1: সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো। দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও প্রথম মহাযুদ্ধের কাল থেকে সমাজে শুরু হয়েছে ভাঙা গড়ার কাজ। কাব্য কবিতাও তার প্রতিফলন অনিবার্য রূপে দেখা দিয়েছে। বাংলা কবিতাতেও চলছে সেই ভাঙা গড়ার কাজ। এককালে বাংলা কবিতা যখন বাংলাদেশের ভৌগোলিক সীমাবেষ্টনীর মধ্যে ক্ষীণশ্রোতা গতানুগতিকতার শুষ্ক বালুকাময় প্রান্তরে যখন মৃতপ্রায়, তখন ছিল না কোনো উত্থান পতন, ছিল না কলকল্লোল। দ্বিতীয় মহাযুদ্ধের ভাঙনের পটভূমিকায় আবির্ভাব ঘটল গভীর যুগনিষ্ঠ এবং সমাজনিষ্ঠ কবি, কবি সুকান্তর। মহাযুদ্ধ এবং দুর্ভিক্ষের ক্ষুধার যন্ত্রণা সুকান্ত ভট্টাচার্যের মতো অন্য

0: তার কবিতায় এত গভীরভাবে ভাষা পেয়েছে? আমার প্রহর কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিত্র রাতে কাতর সাইরেন ডেকে যায়। সুকান্তর চোখে ছিল যেমন ব্যর্থতার বেদনা, তেমনই ছিল নতুন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন। তার দৃষ্টিতে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত যেন সমগ্র বিশ্ব চরাচরের সংগ্রামী চেতনার প্রতীক। বাংলা সাহিত্যের এক ক্ষণজন্মা প্রতিভাধর কবি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। আপামর বাঙালি পাঠকের কাছে কিশোর কবি নামেই তিনি সুপরিচিত ছিলেন। ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতার কালীঘাটের ৪২ নম্বর মহিম হালদার স্ট্রিটের বাড়িতে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়। আজ তার জন্মের ৯৯তম বর্ষ। সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে তার স্মৃতিতর্পণে আজ আমরা একটি বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য আপনাদের শোনাব। আমাদের সাথে স্টুডিওতে আজ আলোচনায় উপস্থিত আছেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর অমিতাভ কাজীলাল এবং জুঁই ভট্টাচার্য। অমিতাভবাবু এবং জুঁই দেবীকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং নমস্কার জানাই।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমেই আমরা অমিতাভবাবুর কাছে প্রশ্ন রাখব যে সুকান্ত ভট্টাচার্যকে কি রাজনৈতিক কবি বলেই আমরা মনে রাখব, নাকি তার রচনায় কাব্যদৃষ্টিতে সারা বিশ্বের কাব্য চর্চায় যে শাশ্বত বৈশিষ্ট্য তাকেও খুঁজে পাওয়া যাবে?
1: সহজ কথায় বলতে গেলে পৃথিবীতে কোনো কবি সম্ভবত জন্মাননি রাজনৈতিক কবি হবেন বলে। এটা কবিদের কোনো লক্ষ্য থাকে না যে আমি রাজনৈতিক কবি হয়ে উঠব, কিন্তু সময়, পরিস্থিতি, যে অবস্থার মধ্যে তারা তাদের আয়ু যাপন করেন তাই তাদের এক রাজনৈতিক চেতনার দিকে পরিচালিত করে। যারা মনে করেন বা যেভাবে আপনি প্রশ্নটি রেখেছেন যে আমরা সুকান্তকে কি কেবল রাজনৈতিক কবি বলেই চিনব বা জানব, মনে হয় সেইটে একটু সরলীকরণ হয়ে যাবে। সুকান্ত কিন্তু চেষ্টা করেছেন তার কাব্যজীবনের যে যেটুকু পরিসর তার ভেতরেও বাংলা কাব্যের যে বিশ্বজনীন স্পন্দন তাকেও অনুভব করবার, তাকেও ব্যক্ত করবার তাঁর মতো করে, তার রূপকে, অলঙ্কারে, তার বিবিধায় বিস্তৃত রয়েছে সেসব। সুকান্ত যে সময় বেঁচেছেন, সুকান্ত যে সময় লিখেছেন, সেই সময়ের ঝঞ্ঝাক্ষুব্ধ পরিস্থিতির কথা আলোচনা শুরুতেই আপনি মুখবন্ধে উত্থাপন করেছেন, বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি ইত্যাদি। ফলে তার কবিতা অত্যন্ত ঝাঁঝালো, অত্যন্ত ধারালো হয়ে উঠবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এমন নয় যে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবেই চেয়েছিলেন এমন ঝাঁঝালো ধারালো রাজনৈতিক ভাষ্য লিখতে। তিনি কিন্তু সারা বিশ্বের আবহমান কবিতার যে কাব্যস্পন্দন, যে নান্দনিকতা, তাকেও চর্চা করতে চেয়েছেন তার কবিতার সীমিত হলেও সেই পরিসরের মধ্যে।
0: আচ্ছা অমিতাভবাবু, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে সুকান্তর কবিতায় এই যে বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতি উঠে এসেছে, বা এই যে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, অর্থাৎ দুর্ভিক্ষ পীড়িত মানুষের হাহাকার তার কবিতায় আমরা লক্ষ্য করেছি, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
1: তিনি যে সময়টাতে বেঁচেছেন সেই সময়ের মানুষের জীবন যন্ত্রণা, সভ্যতার সংকট, সার্বিকভাবে মূল্যবোধের অবক্ষয় সবকিছুই তিনি প্রত্যক্ষ করেছেন। এবং যখন করেছেন, তিনি চেষ্টা করেছেন প্রথমে প্রেমের কথা লিখতে, ভালোবাসার কথা লিখতে, মানবতার কথা লিখতে, কিন্তু শেষ পর্যন্ত যা দেখছেন তিনি চারপাশে, স্থির থাকতে পারছেন না, তার সঙ্গে জড়িয়ে পড়ছেন, তখন তার কাছে মনে হয়েছে যে কবিতার ওই পদ্মলালিত ঝংকার বরং আপাতত ছুটি নিক, এই মুহূর্তে কঠিন কঠোর গদ্যের ভাষায় কবিতা লেখাটাই আশু কর্তব্য হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি ওই উপমার ওই সমস্ত কল্পনা বিলাস, কবিতা কল্পলতাকে ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অনেক স্লোগান মুখর লেখার দিকেই এগিয়ে গেছেন। এটা তার নিজের স্বেচ্ছা প্রণোদিত নির্বাচন ছিল, এটা যেমন একটা সত্যি, অন্যদিকে পরিস্থিতিও তাকে এগিয়ে নিয়ে গেছে সেই রকম রচনার দিকে। কিন্তু যে কথাটা আমি বলতে চাইছিলাম যে তিনি যে চেয়েছিলেন সারা বিশ্বের যে কবিতার স্পন্দন তার সঙ্গে মিলেমিশে যেতে, তার একটি নমুনা আমরা শুনে নিতেই পারি। জুঁই, যদি প্রান্তিক কবিতাটা শোনাও।
2: বেলা শেষে শান্ত ছায়া সন্ধ্যার আভাসে বিষণ্ণ মলিন হয়ে আসে, তারই মাঝে বিভ্রান্ত পথিক তৃপ্তিহীন খুঁজে ফিরে পশ্চিমের দিক, পদপ্রান্তে প্রাচীন কদম্ব তরুমূলে ক্ষণতরে স্তব্ধ হয়ে যাত্রা যায় ভুলে, আবার মলিন

0: ভারতে চিরন্তন পথের সংকেত রেখে যায় প্রভাতের কানে, অকস্মাত আত্মবিস্মৃতির অন্তঃপুরে ভেসে ওঠে মানুষ মুকুরে উত্তরকালের আর্তনাদ। কবিগুরু, আমাদের যাত্রা শুরু কালের অরণ্য পথে পথে, পরিত্যক্ত তব রাজরথে, আজই হতে শতবর্ষ আগে, অস্ত গধূলির সন্ধ্যার আগে, যে দিগন্ত হয়েছে রক্তিম, সেথা আজ কারো চিত্ত বিনা, তন্ত্রিতে তন্ত্রিতে বাজে কিনা, সে কথা শুধাও, শুধু দিয়ে যাও ক্ষণিকের দক্ষিণ বাতাসে তোমার সুবাস, বাণীহীন অন্তরের অন্তিম আভাস। তাই আজ বাধামুক্ত হিয়া অজস্র উপেক্ষা ভরে, বিস্মৃতিরে পশ্চাতে ফেলিয়া ছিন্ন বাধা বলাকার মতো মত্ত অবিরত, পশ্চাতের প্রভাতের পুষ্পকুঞ্জ বনে আজ শূন্য মনে। তাই উচ্চকিত পথিকের মন অকারণ উচ্ছ্বলিত চঞ্চল পবনে, অনাগত গগনে গগনে ক্লান্ত আজ প্রভাতের উৎসবের বাঁশি, পুরবাসী নবীন প্রভাতে পুরাতন জয়মাল্য হাতে, অস্তাচলে পথিকের মুখে মূর্ত হাসি।
1: বাহ, বেশ সুন্দর জুই দিয়ে আমাদের একটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি,
2: খুব স্বল্প পরিচিত কবিতা, খুব বেশি পাঠ হয়েছে বলে
1: খুব বেশি আমরা শুনিনি কবিতাটি। যাই হোক, তো সুকান্তের এই যে বিপ্লবী সত্তা থেকে এই যে প্রেমিক সত্তায় উত্তরণ, এই বিষয়টাতে আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন? মানে সুকান্তকে কি আপনারা শুধু বিপ্লবী কবি হিসাবেই আখ্যা দেবেন? মানে তার যে কলম, কলমের যে ধার, সে সময়ের যে উদ্ভূত পরিস্থিতি, তাকে আরো বেশি করে প্রকটিত করবার জন্যই কি, নাকি কোনো প্রেমিক সত্তাকে জাগরিত করবার জন্য?
2: চমৎকার প্রশ্ন। আসলে পৃথিবীতে প্রেমিক হওয়াটাই প্রথম বৈপ্লবিক কাজ, প্রেম ব্যাপারটাই বিপ্লব সম্মত
1: অবশ্যই।
2: তার কারণ প্রেম করতে গেলে, মানে আমি জৈবিক প্রেম কাব্যিক প্রেম সব মিলিয়েই বলছি, করতে গেলে সামাজিকতার সঙ্গে যে বিরুদ্ধতা তৈরি হয়, তার সঙ্গে যে সংগ্রামে লিপ্ত হতে হয় একজন ব্যক্তি মানুষকে, তাই তাকে বিপ্লবী করে তোলে। প্রেমিকের ভেতরে বাঁধন ছেড়ার যে প্রবণতা, প্রেমিকের ভেতরে নতুন সৃজনের যে উদ্দীপনা, একেবারে সবটাই কিন্তু শেষ পর্যন্ত বিপ্লবীর চরিত্রের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। বৃহত্তর অর্থে বিপ্লবী বহু মানুষের জন্য ভাবছেন, প্রেমিক হয়তো শুধুমাত্র তার এবং তার ছোট গণ্ডিতেই ভাবছেন, কিন্তু তাদের চিন্তার মূল কাঠামোটা প্রায় একই রকম। তাই প্রত্যেক প্রেমিক মাত্রই বিপ্লবী বলে আমি বিশ্বাস করি। সুতরাং সুকান্ত যে বিপ্লবী হয়ে উঠবেন, তার প্রথম এবং প্রধান কারণ তিনি প্রেমিক। জন কিটসের কথাও যদি বলি আমরা, রবীন্দ্রনাথের কথাও যদি বলি, রবীন্দ্রনাথ কি বৈপ্লবিক নন? নিঃসন্দেহে বৈপ্লবিক। সেইখানে তার বিপ্লবের পথটা অন্যরকম, অন্য খাতে প্রবাহিত হয়েছে, কিন্তু ঘটনাচক্রে এটাই পৃথিবীর শেষ সত্য, প্রেমিক না হলে কবি হওয়া যায় না, আর প্রেমিক ছাড়া কেউ বিপ্লবীও হতে পারে না, ফলে এগুলো পরিপূরক পরিচয়।
1: অবশ্যই, দেশকে ভালোবাসতে গেলে আগে নিজের ভেতরে সত্তাটাকেও একটু জাগ্রত করা দরকার। জুই দিয়ে আপনার কি বক্তব্য এই বিষয়ে?
0: না, আমি মমিতাকর কথা সূত্র ধরেই বলি, সব থেকে আগে একজন মানুষ সে ভালোবাসবে নিজেকে এবং কোনো ব্যক্তিকে, এই ব্যক্তি প্রেমই পরে গিয়ে
1: দেশপ্রেমে,
0: দেশপ্রেমে হোক বা বিদ্রোহে বিক্ষোভে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু সব কিছুর মূলেই কিন্তু প্রেম
1: নিশ্চয়ই।
0: তাই সুকান্ত অবশ্যই তার প্রেমিক সত্তাকেও আমরা চিনেছি তারই লেখনের মাধ্যমে।
1: আচ্ছা অমিতাভবাবু, বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকার আলোচনায় সুকান্তকে কবি বলে মানতেই চাননি। অনেকেই আবার তাকে কিশোর কবি বলে চিহ্নিত করেছেন, যেন তিনি একজন অপরিণত কাব্যবোধ সম্পন্ন কবি। তো সুকান্তর এমন মূল্যায়ন কতটা সঙ্গত বলে আপনার মনে হয়?
2: আসলে এটা একটা খুব বিতর্কিত বিষয়, তবু খুব প্রয়োজনীয় বিষয়, অন্তত বাংলা সাহিত্য যারা চর্চা করেন, এবং আজ যখন আমরা শতবর্ষে সুকান্তকে ফিরে দেখবার চেষ্টা করছি, তখন এই প্রশ্নটা সঙ্গতভাবেই উঠে আসবে। কবিতা পত্রিকাকে ঘিরে আর যারা যে সমস্ত মানুষেরা জড়ো হয়েছিলেন কিংবা কল্লোল পত্রিকার সঙ্গে সম্পৃক্ত যে কবিরা ছিলেন, তারা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত কবিতা লিখবার চেষ্টা করেছেন। তারা চেয়েছেন রবীন্দ্রোত্তর যুগের কাব্য ভাষা রবীন্দ্রনাথ থেকে বিযুক্ত হয়ে একটা স্বাতন্ত্র্য খুঁজে নিক, একটা আলাদা স্বর খুঁজে নিক। এবং সেইটে করতে গিয়ে তারা সততই তাকিয়ে

0: ছিলেন পশ্চিমের দিকে, ফরাসি কবিতার ছাপ, ইতালীয় কবিতার ছাপ তাদের রচনাতে প্রবলভাবে আলোড়ন ফেলছিল, এবং সেইগুলো বাংলার কবিতা যখন তারা লিখছেন তাতে আমরা দেখতে পাচ্ছি, সেই বোদলেয়ারকে ফলো করছেন বুদ্ধদেব, এবং এই চেষ্টাগুলো করতে করতেই তারা বাংলা কবিতার আধুনিকতাকে একটা নতুন পর্যায়ে দিতে চাইলেন। কিন্তু সুকান্তর গোড়ার দিকের রচনাগুলোকে তাদের মনে হয়েছিল অত্যন্ত রবীন্দ্র প্রভাবিত, বা যে কবিতাটা এক্ষুনি আমরা শুনলাম প্রান্তিক কবিতা, তার ভাষা বিন্যাস, তার উপমা কাঠামো যদি আমরা ব্যাখ্যা করি, রবীন্দ্রনাথের কথাগুলো বারবার যেন ফিরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, শুধু এই এই প্রসঙ্গই নয়, মানে এই যে ক্লান্ত প্রতীক্ষা, অতৃপ্তি, সে সম্পর্কে রবীন্দ্রনাথের যে বীক্ষণ, রবীন্দ্রনাথের যে দৃষ্টি, প্রায় একই ছাঁচে বোধহয় চলছেন সুকান্ত। যেহেতু সুকান্তর ভেতরে রবীন্দ্রনাথের এই প্রভাবগুলো ছিল, ফলে বুদ্ধদেব তাকে খুব একটা পরিণত বলে প্রথমে গণ্য করছিলেন না, এবং তারপর একটা সময়ের পরে তাদের মনে হলো যখন সুকান্ত জীবনে বা কাব্য জীবনে একটা গুরুতর বাঁক এলো, এবং সরাসরি এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি তার কবিতার রাজনৈতিক অভিমুখ নির্ধারণ করলেন, তখন এই রাজনৈতিক অভিমুখ বেছে নেওয়াটাকেও বুদ্ধদেব বাবুরা বা ওই গোষ্ঠী, পত্রিকা গোষ্ঠী কোনোদিন সেইভাবে স্বীকৃতি দিতে চাননি, এবং এটাকেই অপরিণত চিন্তন এর ফলন বলেই মনে করেছেন। তারা বিশ্বাস করতেন আমাকে যদি কোনো সমসাময়িক ঘটনার প্রতিবাদ করতে হয় আমি আমার কবিতা দিয়েই করব, কিন্তু সরাসরি কোনো একটি শিবিরে কোনো একটি মতাদর্শের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কবিতা লিখবার, হ্যাঁ, তার প্রয়োজনীয়তা নেই। সেই জন্য তাদের কাছে সুকান্তকে মনে হয়েছিল। কিন্তু এটাও ঘটনা সারা পৃথিবীতে, সুকান্ত যে ধারার কবিতা লিখেছেন সেই ধারার অত্যন্ত শক্তিশালী কাব্য চর্চার একটা ধারাবাহিক ইতিহাস আছে। আমি যদি মায়াকোভস্কির কথা বলি, রুশ কবির কথা বলছি আমি, বা পুশকিনের কথা বলি, আলেকজান্ডার পুশকিনের কথা বলি, সমাজতান্ত্রিক কাব্য ধারা তার একটা শক্ত ট্র্যাডিশন, তার একটা পরিপূর্ণ এবং পোক্ত ধারা কিন্তু গোটা বিশ্বেই খুব শক্তিশালীভাবে, মানে যেটা পাবলো নেরুদা পর্যন্ত বিস্তৃত, বা তার পরেও পরবর্তীকালেও হোসে মার্তে, মানে লাতিন আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন জায়গা জুড়ে আছে। সুকান্ত আমাদের দেশে সেই সমাজতান্ত্রিক কাব্য শিবিরের প্রতিনিধিত্বকারী প্রথম শক্তিশালী পুরুষ। সুকান্ত কিন্তু খুব ডিটারমাইন্ড, এবং সমাজতান্ত্রিক কাব্যধারাকে পরিপুষ্ট করবার প্রথম ইঁটটি যদি রাখা কেউ রেখে থাকেন ভিত্তিপ্রস্তর, সেটি অবশ্যই সুকান্ত। সুতরাং যারা এই কাব্যধারায় বিশ্বাস করেন না, এই মতাদর্শে বিশ্বাস করেন না, তাদের কাছে সুকান্তকে অপরিণত বা কিশোর কবি বলে মূল্যায়ন করা বা খাটো করা স্বাভাবিক হতেই পারে। তবে আমরা বিশ্বাস করি যদি সেটা প্রকৃতই তা হতো, তাহলে বাঙালি রবীন্দ্রনাথ এবং নজরুলের সঙ্গে একই পংক্তিতে বোধহয় সুকান্তকে স্মরণ করতো না,
1: করতো না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু কথা বলছি, আমার যেটা জানা যে বুদ্ধদেব বসু কিন্তু একটু রবীন্দ্র বিরোধী ছিলেন,
0: বরাবর শুধু রবীন্দ্র বিরোধী বললে
1: রবীন্দ্র বিরোধী ছিলেন,
0: এবং কথা বলা হয়
1: সেজন্য রবীন্দ্রনাথকে উনি অপছন্দ করতেন বলে কল্লোল গোষ্ঠী সূত্রপাত করেছিলেন, প্রেমেন্দ্র মিত্র এবং আরো
0: আরো অনেকেই ছিলেন।
1: তিনি যখন দেখলেন যে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত, উনি একটু অসন্তুষ্ট হলেন, এবং সেই কারণে উনি তাকে একটু আলাদা শিবির বলে আখ্যায়িত করবার চেষ্টা করলেন। কিন্তু বিশ্বকবি বিশ্বজনীন, তাই না? তাকে আমরা আজন্ম অমৃত্য স্মরণ করব।
2: এই প্রসঙ্গে বলি, 1941 সালে সুকান্ত ভট্টাচার্য আকাশবাণীতে গল্প জাদুর আসরে
1: অংশ নিয়েছিলেন,
2: এবং সেই সময় কিন্তু রবীন্দ্রনাথের কবিতা তিনি আবৃত্তি করতেন, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ প্রয়াণের পরে তিনি নিজের লেখা কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে সেই কবিতা পরিবেশন করেন।
1: সেই কবিতাটা কি আজকে শোনানো যাবে?
2: এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি, এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি, এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে, এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে, তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে, যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে, তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস, আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি, আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতে সতর্ক

0: ডিস্কো সাইরেন ডেকে যায়, আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে।
1: বাহ জুইদি, আপনার কবিতা অসাধারণ। আচ্ছা, কিছুক্ষণ আগে অমিতাভবাবু আমাদের বললেন সুকান্তর নাম রবীন্দ্রনাথ নজরুলের সাথে জুড়ে উল্লেখ হয়ে আসছে বহুকাল, এটাকে আমরা কিভাবে দেখব, সঙ্গত নাকি হুজুগ? সত্যি কি এই তিন কবি এক পংক্তিতে রেখে স্মরণযোগ্য? আপনার কি মনে হয়?
0: এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে তাতে অমিতাভ যে কথা বলছে, এই কালের বিবর্তনের সাথে সাথে কবিতার ভাষাও বদলে যায়। ঠিক যে সময়ে রবীন্দ্রনাথ বিশ্বযুদ্ধ দেখছেন, প্রবীণ রবীন্দ্রনাথ, মধ্যবয়সী নজরুল দেখছেন বিদ্রোহ, দেখছেন দাঙ্গা, সমাজের একটি অস্থির সময় দেখছেন বিশ্বজুড়ে, ঠিক সেই সময় তরুণ বা কিশোর সুকান্ত ভট্টাচার্য তিনিও দেখছেন, তাদের প্রত্যেকের লেখনীতে সে নিজেদের মতন করে প্রতিবাদ প্রকাশ করছেন। তারা প্রত্যেকে মানবতার সংকটেই সাড়া দিয়েছেন, যুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, কালোবাজারি সবই দেখেছেন তারা। তখন তাদের কলমে ঝলসে উঠেছে প্রতিবাদ, আর বাঙালি বারবার এই প্রতিবাদী চেতনা দিয়েই তো পরিচিত, সেটা রাজনীতি হোক, সমাজনীতি হোক বা সাহিত্য,
1: সব ক্ষেত্রেই প্রতিবাদী বাঙালি চেতনাটা ঠিক পরিস্ফুটিত হয়েছে।
0: তাই পরিণত রবীন্দ্রনাথ, মধ্যবয়স্ক নজরুল আর কিশোর সুকান্ত যেন বাঙালির প্রতিবাদী সত্তার ধারাবাহিকতায় আছে।
2: আমি এইখানে বরং শ্রোতাদেরও ভালো লাগবে সম্ভবত, আমি চেষ্টা করবো তিনজন কবিকে মিলিয়ে একটি রচনা শোনাতে, যাতে একটা সময়ের পরে চেনা মুশকিল হয়ে যায় যে সত্যি সত্যি কোনটা কার লেখা লাইন, এতটাই তারা কাছাকাছি, এতটাই সম্পৃক্ত। অগণিত মানবের শ্রান্তিহীন অসহায় অশান্ত রোদন ভেসে আসে মোর কানে, নিশীথের বাণীহীন নিস্তব্ধ অন্ধকারে ধরণীর দশ দিক হতে চমকিয়া উঠে মোর ধ্যানের কৈলাসে মহামুনি যোগীন্দ্র শিব, কোটি শাখা বাহু মিলি আকাশের পানে যেমন আশ্রয় মাগে বনতরুলতা কাল বৈশাখীর ঝড়ে, দুর্যোগে নিশীথে পৃথিবীর মাতৃক্রোড়ে সহস্র শিকড় দিয়া আঁকড়িয়া কাঁদে, দেশে দেশে কাঁদিছে মোর আত্মার আত্মীয় আমারই স্রষ্টার সৃষ্ট জীব, সে কোন জন্মের মোর ভুলে যাওয়া পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন, তেমনি করুণ রবে আত্মঝঙ্কার তোলে তাহাদের বিপুল রোদনধ্বনি হৃদয়ের নীরব তন্ত্রীতে, গভীর প্রশান্তি মোর উদ্বেলিয়া উঠে সমাধি শয্যায় শুনি জীবন্ত সমাধি ভীত মানবের অসীম আকুল হাহাকার, ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বহ বুকে, হে নীর বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুঁকে, ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে, তবু আজ বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনাশ, তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়, মানুষ চুর নিল যাবে নিজ মর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা, শোন রে মালিক শোন রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, হে রুদ্র আদেশ দাও শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুরি তলে, আমারে মরিতে দাও সর্ব অপমানিতের সাথে, হেরিনু মৌন শিব মৃদু মৃদু হাসে শক্তি সাথে অটল কৈলাসে, ধৈর্যটির ললাটের বন্ধিশিখা মাঝে জাগিছে যোগেশ্বরী মহাশক্তি রক্ত চামুণ্ডা রূপ ধরি, যেন রক্ত মহাসিন্ধু সেই প্রলয়ের রক্ত সিন্ধু স্নান করি, উদিতেছে নব প্রভাতের সূর্য নারায়ণ সংগ্রাম শ্মশানে আসে যেন দলে দলে বিভূতি তিলক পড়ি, আধারের কারা মুক্ত দেব সেনা দল প্রণতি জানায় সবে নব প্রভাতের নরনারায়ণে।
1: আমরা স্তম্ভিত,
0: তিনজন কবির এই অদ্ভুত চিন্তা এবং ভাষার মিল,
2: কবিতা ওই একই সময়ের বিশ্বযুদ্ধ মহামারী এই ঝঞ্ঝাক্ষুব্ধ সময়ে কথাগুলো দেখো কেমন মিলেমিশে, এদেরকে আলাদা করা যাচ্ছে
1: যাচ্ছে

0: সুকান্ত, সুকান্তর এই যে বক্তব্য,
1: সৃষ্টিটাই
0: তাদের প্রকাশ, সৃষ্টিটাই তাদের পরিচয়। সে যে যতই অবজ্ঞা করুক না কেন, সৃষ্টি শেষ কথা বলবে, তাই না? আচ্ছা অমিতাভ বাবু, এই সূত্রে আমি একটা খুব ছোট ভাব করে আপনার কাছে জানতে চাইছি, সুকান্তর কবিতাগুলো তার সময়ে তার দেশে যতটা প্রাসঙ্গিক মনে হয় তা ছাপিয়ে সেসব কি কোনো কালোত্তীর্ণ দেশোত্তীর্ণ মাত্রায় দেখা চলে? খুব সংক্ষেপে আমি জানতে চাইছি।
1: একেবারে নিশ্চয়ই, ইউরোপে ফভিজম এই চিত্র আন্দোলন যখন শুরু হয়েছিল তাদের মূল উদ্দেশ্য ছিল ছবি মানুষকে তৃপ্তি নয়, মানুষকে মন, তার মননকে আঘাত করবে, তার তন্ময়তাকে ভেঙে দেবে, সজাগ হবে, সচেতন হবে, সমাজ সম্পর্কে প্রতিক্রিয়া তৈরি হবে মানুষের ভেতরে। সুকান্ত তাই বরাবর চেয়েছেন যে তার কবিতার ভেতর দিয়ে মানুষকে নাড়িয়ে দিতে, ছাঁকিয়ে দিতে, একটা ভালো লাগার আবেশ তৈরি হতে হতে আচমকা একটা চাবুক এসে পড়বে তার পিঠে,
0: একটা কম্পন তৈরি হবে।
1: যেমন মিঠে করার কবিতাগুলো, মিঠে করার যে কোনো কবিতা পড়লেই দেখবেন গল্পের মতো চলছে, শেষ লাইনে এসে একটা আচমকা বাঁক নিয়ে একটা চাবুক যেন এসে আমাদের পিঠে পড়ে। আমরা কি শুনবো একটা মিঠে করার কবিতা?
0: অবশ্যই অবশ্যই,
1: জুই তালে শোনা মিঠে করার কোনো কবিতা।
2: হাত করে মহাজন, হাত করে জোত্তার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোদ্দার, গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জ যেতে পারে গোটা ছয় আকালো, কেউ নেই ত্রিভুবনে, নেই কিছুর অভাব, তবু ছাড়লো না তার লোকমারা স্বভাব, একা থাকে একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মাড়ায় না তাই কাকপক্ষী, বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না, এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল, বললেন চাকরকে ডেকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন, বাজারেতে রোজকার আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা, রোজ রোজ চুরি তোর হতভাগা বজ্জাত, হাসছিস, এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বললে চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি।
1: সুকান্তর মতোই এটা গোটা ইউরোপের ওই বলছিলাম ফভিজমের ধারায় যে আন্দোলন শুরু হয়েছিল সেই একই ধারার উত্তরাধিকার নিয়ে আমাদের এখানে সুকান্ত ওই চেতনার কাজটাই, চেতনা নির্মাণের কাজটাই করেছেন। ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলার জন্য যে বোম মারা দরকার, যেটা ভগৎ সিং বলেছিলেন যে আমরা বোমটা কারোর উপরে ফেলতে চাইনি, চেয়েছিলাম মানুষের কানের কাছে তার শব্দটা বিকট শব্দ হোক, আমরা কাউকে হত্যা করার জন্য বোম মারিনি, আমরা চেয়েছি ওই বিকট শব্দে মানুষের ঘুম ভেঙে যাক, সেই ঘুম ভাঙা নিয়ে কাজটাই সুকান্ত করেছেন। তার ফলে তার একটা বিশ্বজনীন আবেদন তো আছে, তার কবিতাগুলোর এই বিরাট বিপুল শব্দ আমাদের কানে আজও বাজছে,
0: আজও বাজছে। আচ্ছা সুকান্ত রচনাগুলির মধ্যে কোন রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং কেন?
2: বলতে গেলে প্রথমে ছাড়পত্রর কথা মনে আসে। ছাড়পত্র কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা, বিশেষ করে ছাড়পত্র, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, আমরা তার জন্যে এমন একটা পৃথিবী রেখে যাওয়ার স্বপ্ন তিনি দেখিয়ে গেছেন,
0: আর যেটা আজও প্রাসঙ্গিক,
2: আজও ভীষণ প্রাসঙ্গিক।
0: পরিবেশ চেতনার কথা আসলেই সুকান্তর কবিতা আসবেই, নবজাতকের জন্য
2: সমাজকে রক্ষা করতে গেলে পরিবেশকে রক্ষা করতেই
0: হবে সেই,
2: এবং নতুন শিশুর জন্য এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার জন্য তার বসবাসের উপযোগী করে যেতে হবে,
0: সেটা সুকান্ত কত বছর আগে ভেবেছিলেন, যেটা আজও 100 বছর পরেও প্রাসঙ্গিক।
2: একদম।
1: একই সঙ্গে আর একটা বিষয় আমি বলবো, যুক্ত করবো, সেটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে সুকান্তর চিঠিপত্র। সুকান্তকে শুধু কবি বলে দেখলে হবে না, সুকান্ত গান রচনা করেছেন, নাটক লিখেছেন, গীতিনাট্য
0: রচনা করেছেন,
1: প্রবন্ধ লিখেছেন, ছোট গল্প লিখেছেন, মানে রবীন্দ্র প্রতিভাতে যে যে বিষয় নিয়ে রবীন্দ্রনাথ চর্চা করেছেন
0: সেই বিষয়গুলো নিয়ে
1: অনুসরণ করে সেই জায়গাটাকেই ধরবার, এবং এই কাজটা করতে গিয়ে তিনি যে সমস্ত চিঠিপত্র লিখেছেন বিশেষ করে তার বন্ধু অরুণোদয়কে, সেই চিঠির ভাষ্য, চিঠির আন্তরিকতা, আমার কাছে মনে হয় সুকান্ত সারা জীবনের যে সমস্ত কাজ তার নির্যাস যেন ওর ভেতরে নিহিত আছে, তাই সুকান্তর চিঠিপত্র আমাকে খুব ভাবায় এবং আমাকে খুব অনুপ্রাণিত
0: করে। আচ্ছা পশ্চিমবঙ্গের বাইরে সুকান্ত চর্চার বিস্তার কতটা হয়েছে, একটা উদাহরণ দিয়ে যদি আপনি আমাদের।
1: বাংলার যে আরেকটা অংশ রয়েছে শিলচর,
0: আসামের ত্রিপুরা,

0: এতদ অঞ্চলে, সেখানে সুকান্ত চর্যার একটা শক্তপোক্ত চেহারা আছে এবং
1: অর্থাৎ বাঙালিদের মধ্যে কিন্তু সুকান্ত ওতপ্রোতভাবে জড়িয়ে
0: আছে। শুধু বাঙালি বললে বোধহয় শব্দটা সীমিত হয়ে যাবে, বরং আরেকটু স্পষ্টভাবে বলা দরকার যে যেখানে যেখানে বাম সাংস্কৃতিক আন্দোলন, গণনাট্য আন্দোলন প্রসারিত হয়েছে, কমিউনিস্ট আন্দোলন যে যে ভূমিকে স্পর্শ করেছে, সুকান্ত সেইখানে চর্চিত হয়েছেন কমিউনিস্ট আন্দোলনের ভগীরথ কবি হিসেবেই। এবং স্বাভাবিকভাবেই সেই জন্য ত্রিপুরা, শিলচর, হাইলাকান্দি ইত্যাদি অঞ্চলে, আসামের বাংলাভাষী অঞ্চলগুলোতে এবং ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে তো বটেই, সুকান্ত প্রভূত চর্চিত হয়েছে। অনুবাদ হয়ে সুকান্ত ফ্রান্সে চর্চা হচ্ছে, অনুবাদ হয়ে লাতিন আমেরিকা মানে স্প্যানিশে, তো সেই হিসেবে সুকান্ত সেখানে চর্চিত হয়েছে, কিন্তু লাতিন আমেরিকাতে অনুদিত হয়ে, স্প্যানিশ ভাষায় অনুদিত হয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সুকান্ত কবিতা ছড়িয়ে পড়েছে। তো সুকান্ত ছড়িয়েছেন, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে,
1: কারণ সুকান্ত সমাজ সচেতন কবি।
0: আর বাঙালি তার পেশার কারণে, তার অন্যান্য কারণে যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে,
1: অন্তত সেখানে জনপ্রিয়তা অর্জন করেছে,
0: সুকান্তকে বহন করে নিয়ে গেছেন।
1: বাহ, একটা খুব সুন্দর আলোচনার মধ্য দিয়ে কবি সুকান্তকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। অনেক অজানা বিষয়, অজানা তথ্য আজ আমরা জানতে পারলাম। আলোচনায় উপস্থিত বিশিষ্ট অধ্যাপক ডক্টর অমিতাভ কাঞ্জিলাল এবং জুঁই ভট্টাচার্যর কাছ থেকে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। কবি সুকান্ত এভাবেই তার অমর সৃষ্টির মাধ্যমে আমাদের অন্তরে চিরবিরাজিত থাকবেন, এই প্রত্যয়ের মধ্য দিয়েই আজকের আলোচনার এখানেই ইতি টানছি। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনা এবং সম্পাদনায় আপনাদের সাথে ছিলাম আমি, পাঞ্চালী দে চক্রবর্তী। নমস্কার।

0: गर्ने क्रममा उनले यसो भनेकी हुन्। सुश्री पटेलले हाल देशमा औषधिहरूको प्रतिकूल प्रभावहरूमाथि निगरानीका लागि 1,100 भन्दा बढी केन्द्रहरू सञ्चालनमा छन् र सरकारले यो संख्यालाई प्राथमिक स्वास्थ्य केन्द्रको स्तरसम्म विस्तार गर्ने लक्ष्य राखेको छ भनी जानकारी दिइन्।
1: Today we have around 1150.
2: देश में अभी करीब 1150 प्रतिकूल दवा प्रतिक्रिया निगरानी केंद्र और 773 चिकित्सा उपकरणों से जुड़ी प्रतिकूल घटनाओं के रिपोर्टिंग केंद्र कार्यरत हैं। ये केंद्र सरकारी और निजी अस्पतालों तथा मेडिकल कॉलेजों में संचालित हैं। अब इन सुविधाओं का विस्तार प्राथमिक स्वास्थ्य केंद्र स्तर तक करने की योजना है, जिसे दवा और चिकित्सा उपकरणों की सुरक्षा निगरानी को और मजबूत किया जा सकेगा।
1: Which will make a big change in times to come.
0: विश्वका 25 देशहरूले इन्डियन फार्माकोपिया अर्थात् भारतीय औषधि मानकलाई मान्यता दिने र स्वीकार गर्ने गरेको बताउँदै भारतले अहिले विश्व स्वास्थ्य संगठनको बिरामी सुरक्षा सम्बन्धी तथ्याङ्क प्रणालीमा फार्माको विजिलान्स सम्बन्धी तथ्याङ्क उपलब्ध गराउँदै आएको उनले भनिन्। यस अवसरमा मन्त्रीले नागरिकहरूलाई चिकित्सकीय सल्लाह बिना आफै औषधि छनौट गरी सेवन नगर्न भनेकी छन्। राष्ट्रपति द्रौपदी मुर्मू आजदेखि गुजरातको 3 दिने यात्रामा हुनुहुन्छ। वहाँले भोलि एकता नगर केवडियामा 72 राष्ट्रिय फिल्म पुरस्कार समारोहको अध्यक्षता गर्नुहुनेछ। श्रीमती मुर्मू बुधबार वडोदरामा महाराजा सयाजीराव विश्वविद्यालयको 75 दीक्षान्त समारोहमा सम्मिलित हुनुहुनेछ र ब्रह्मकुमारीको विश्व नवीकरणका लागि आध्यात्मिक जागृति अभियानको शुभारम्भ र वडोदरामा ग्लोबल स्पिरिचुअल प्यालेस रिट्रिट केन्द्रको उद्घाटन पनि गर्नुहुनेछ। यो आकाशवाणी हो। ताजा समाचारको हरेक अपडेटसँग जोडिनुहोस् हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @AIR_News_Gangtok र फेसबुक पेज आकाशवाणी न्युज ग्याङटकलाई फलो गर्न नबिर्सिनुहोस्। दूरसञ्चार विभागले नागरिकहरूलाई सिम कार्डको गैर कानूनी वा जालसाजीपूर्ण वितरण, दूरसञ्चार पहिचानकर्ताको दुरूपयोग वा IMEI नम्बरमा गरिने हेरफेर वा छेडछाडप्रति सचेत गराएको छ। विभागले नागरिकहरूलाई आफ्नो नाममा जारी गरिएका सिम कार्डहरू अरूलाई नबाँड्न वा हस्तान्तरण नगर्न आग्रह गरेको छ। साथै नक्कली कागजात प्रयोग गरी सिम कार्ड नलिन पनि भनेको छ। संचार मन्त्रालयले नागरिकहरूलाई संचार साथी पोर्टल र मोबाइल एप मार्फत आफ्नो मोबाइल कनेक्सनको नियमित रूपमा जाँच गर्न सुझाव दिएको छ। दूरसञ्चार विभागले पुनः स्पष्ट पारेको छ कि सिम कार्डको गैर कानूनी वितरण, दूरसञ्चार पहिचानकर्ताको दुरूपयोग वा IMEI नम्बरमा गरिने हेरफेर दण्डनीय अपराध हो, जसका लागि 3 वर्षसम्मको कैद र 50,00,000 रुपियाँसम्मको जरिवाना हुन सक्छ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले सार्वजनिक सेवामा 25 वर्ष पूरा गर्दै हुनुहुन्छ। यो यात्रा जनसेवाबाट राष्ट्र सेवाको मन्त्र र निरन्तर जारी रहेको अटूट प्रतिबद्धताद्वारा निर्देशित छ। सेवा र सुशासनको यसै दृष्टिकोणबाट प्रेरित भई सरकार सन् 2047सम्ममा विकसित भारतको लक्ष्य हासिल गर्न निरन्तर लागिपरेको छ। समावेशी विकास र सामाजिक सशक्तिकरण मार्फत यस समर्पणले जनजीवनमा परिवर्तन ल्याइरहेको छ। आजको हाम्रो विशेष श्रृङ्खलामा डिजिटल सार्वजनिक पूर्वाधार मार्फत यो दृष्टिकोण कसरी व्यवहारमा रूपान्तरित भएको छ भन्ने एउटा उदाहरण हामी प्रस्तुत गर्दछौं।
3: डिजिटल सार्वजनिक अवसंरचना कई देशों में सेवाओं को नियंत्रित करने, लेन देन करने और वितरित करने के तरीकों को नया रूप दे रही है। इस परिवर्तन में भारत डिजिटल प्रणालियों के एक बड़े उपयोगकर्ता से एक बड़े पैमाने पर डिजिटल के निर्माता के रूप में आगे बढ़ रहा है। भारत ने साझा डिजिटल बुनियादी ढांचे की 3 परतों का निर्माण किया है। पहला आधार है, जो एक सत्यापन योग्य पहचान प्रदान करता है। UPI भुगतान करने वाले व्यक्ति को बिना किसी शुल्क के किसी भी 2 बैंक खातों के बीच तुरंत पैसे स्थानांतरित करता है। खाता एग्रीगेटर ढांचा एक नागरिक को सहमति के साथ ऋणदाता या बीमाकर्ता के साथ अपना वित्तीय रिकॉर्ड साझा करने देता है। इस महीने मुंबई में ग्लोबल फिनटेक फेस्ट 2026 को संबोधित करते हुए प्रधानमंत्री नरेंद्र मोदी ने UPI की उल्लेखनीय 10 साल की यात्रा और उसकी बढ़ती वैश्विक पहुंच को रेखांकित किया।
4: 10 वर्ष पहले जब मैं कहता था कि आपका बैंक आपकी फिंगर टिप्स पर होगा तो कुछ लोगों को ये असंभव लगता था, लेकिन आज वही करोड़ों लोग जो पीढ़ियों से बैंकिंग सिस्टम से बाहर थे, वे भारत में फिनटेक ग्रोथ के बड़े ड्राइवर बन गए हैं। अकेले अगस्त महीने में ही UPI से 2400 करोड़ से ज्यादा ट्रांजेक्शन हुए हैं। और साथियों, यूपीआई अब सिर्फ भारत तक सीमित नहीं है, भारत का यूपीआई अब दुनिया के 11 देशों में लाइव है। ये अद्भुत आंकड़े हैं जो हमें बताते हैं कि हमने कितना लंबा सफर तय किया है।
3: उत्तर प्रदेश के फतेहपुर निवासी दिव्य प्रताप सिंह ने आकाशवाणी समाचार से बात करते हुए कहा कि पहले लेन देन करने के लिए कई किलोमीटर की यात्रा करनी पड़ती थी, लेकिन अब पैसा बड़े पैमाने पर यूपीआई के माध्यम से स्थानांतरित किया जाता है।
5: इसने हमारे देश की आर्थिक व्यवस्था पे एक मूल चूल परिवर्तन लाया है और आपसी लेन देन को बहुत ही सुलभ कर दिया है। जो गरीब व्यक्ति था वो आज बैंक से जुड़ गया है यूपीआई के जरिए, तो एक तरीके का आर्थिक हमें जुड़ाव भी देखने को मिला है पूरे देश भर पे। तो उस दृष्टिकोण से देखें तो यूपीआई ने बहुत ही महत्वपूर्ण भूमिका निभाई है इस देश को परिवर्तन करने के लिए।
3: डिजिटल सार्वजनिक अवसंरचना के साथ भारत की यात्रा डिजिटल युग में विकास और शासन की कल्पना करने के तरीके में एक व्यापक बदलाव को दर्शाती है। वित्तीय समावेशन और पहचान की पहुंच का विस्तार करने के प्रयास के रूप में जो शुरू हुआ वो एक व्यापक अंतर संचालित संरचना में परिपक्व हो गया है, जो आर्थिक गतिविधि, सार्वजनिक सेवा वितरण और संस्थागत क्षमता को रेखांकित करता है। अमन यादव, आकाशवाणी समाचार, दिल्ली।
0: जापान को आइची नागोया में जारी एशियाली खेलकूद अंतर्गत आज निशानेबाजी में भारत ने 3 पदक जीते। पुरुष 10 मीटर एयर राइफल व्यक्तिगत स्पर्धा में हिमांशु ढिल्लों ने रजत पदक जीते भने रुद्रांश पाटिल ने कांस्य पदक हाथ पारे। पदक तालिका में भारत हाल 4 रजत र 2 कांस्य सहित कुल 6 पदक का साथ 12 स्थान में रहेको छ। भारत र न्यूजील्याण्ड बीचको मुक्त व्यापार सम्झौता यस वर्षको 20 अक्टूबरदेखि लागू हुनेछ। स्वास्थ्य तथा परिवार कल्याण राज्य मन्त्री अनुप्रिया पटेलले औषधिहरूको दुष्प्रभाव र प्रतिकूल प्रतिक्रियाको निगरानीमा भारतको यात्रा विगतका वर्षहरूमा आत्मनिर्भरताको एक उल्लेखनीय उदाहरण बनेको भनेकी छन्। राष्ट्रपति द्रौपदी मुर्मू आजदेखि गुजरातको 3 यात्रामा हुनुहुन्छ। दूरसंचार विभागले नागरिकहरूलाई सिम कार्डको गैरकानूनी वा जालसाजीपूर्ण वितरण, दूरसंचार पहिचानकर्ताको दुरूपयोग वा IMEI नम्बरमा गरिने हेरफेर प्रति सचेत गराएको छ। र जापानको आइची नागोयामा जारी एशियाली खेलकुदको पदक तालिकामा भारत हाल 4 रजत र 2 कांस्य सहित कुल 6 पदकका साथ 12 स्थानमा रहेको छ। समाचार पूरा भयो।
6: খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। কানাডার সঙ্গে সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ হাই স্পিড অ্যাক্সেস কন্ট্রোল জাতীয় সড়কের পরিকল্পনার নকশা প্রণয়নের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3 পদক পেয়েছে। পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হবে। আগামী 4-5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের MSME, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন। চুক্তির অধীনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খাতে নিউজিল্যান্ড ভারতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে বলে মন্ত্রী জানান।
7: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
6: শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে বস্ত্র, পোশাক, চামড়া ও জুতো, ইঞ্জিনিয়ারিং পণ্য, ওষুধ, কৃষিজাত ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মতো ক্ষেত্রে ভারতের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে কাঠ, উল, ভেড়ার মাংস এবং কাঁচা চামড়ার মতো নিউজিল্যান্ডের পণ্যের প্রবেশাধিকারও বাড়বে। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5ই অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে মুম্বাইয়ে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে কানাডার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে চতুর্থ দফার আলোচনা হয়। ওই বৈঠকে দুই দেশই আলোচনার গতি আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। মন্ত্রক জানিয়েছে, এই APU হল অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার জন্য বৈদ্যুতিক শক্তি তৈরির বিকল্প উৎস। একই সঙ্গে ফায়ারিং সার্কিট, গান স্টেবিলাইজেশন সিস্টেম এবং অন্য ব্যবস্থাপনার কাজেও এটি সহায়ক হবে। দেশীয় প্রযুক্তিতে APU নির্মাণের কাজ শুরু হলে তা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধকালীন তৎপরতার প্রস্তুতি এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে অষ্টাদশ যৌথ সামরিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট আজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ফরেন ট্রেনিং নোডে অনুষ্ঠিত এই মহড়া আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে পল্টন স্তরে বার্ষিক মহড়া নোম্যাডিক এলিফ্যান্ট প্রতিবছর আয়োজন করা হয়। এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনী এবং মঙ্গোলিয়ার সশস্ত্র বাহিনীর 45 জন করে জওয়ান অংশ নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিধান অনুযায়ী শহরতলীয় পার্বত্য এলাকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা কাজে দুদেশের যৌথ সামরিক সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনায় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
8: দেশের ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোগগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যারা এতদিন আনুষ্ঠানিক ঋণ ব্যবস্থার বাইরে ছিলেন তাদের ব্যবসা শুরু, পরিচালনা ও সম্প্রসারণের জন্য সহজে ঋণের সুযোগ করে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 57 কোটিরও বেশি ঋণ দেওয়া হয়েছে। বণিকসভা ভারত চেম্বার অফ কমার্সের ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান অভিক রায়ের মতে, এই যোজনার ফলে মহাজনী ব্যবস্থার শোষণ থেকে ছোট ব্যবসায়ীদের মুক্ত করা সম্ভব হয়েছে।
9: যা কিছু স্বপ্ন, সেটা একটা মোবাইল ব্যবসায়ী হতে পারে, সেটা একজন গাড়ি ড্রাইভার হতে পারে, যে সে কিছু পার্স আলাদা করে চিন্তা করছে, যে যেমন ভাবে পারছে, একটা কোথায় একটা সুযোগ করে দিয়েছে, যেখানে একটা চিন্তা যে হ্যাঁ আমার কাছে একটা পুঁজি আছে, আমি কিছু করতে পারবো। মুদ্রা যোজনার সাফল্যকে আমরা কিছুতেই আমরা ইগনোর করতে পারি না, এর সফলতা সবসময় বর্তমান।
8: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
6: আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মৎস্য ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। মিশন অমৃত সরোবর প্রকল্পের আওতায় পুরুলিয়া ও বাঁকুড়ার মতো রুক্ষ এলাকায় 6টি অমৃত সরোবর তৈরির অনুমোদনও মিলেছে। নিউটাউনের তাজ তাল কুটিরে আজ কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যে বিগত 5 বছরে মৎস্য ক্ষেত্রে যে কাজ হয়নি তা মাত্র 4 মাসে সম্পন্ন হয়েছে।
10: 5 টন মাছলি গুজরাত সে হিসা, বঙ্গাল কা হিসা আর আসাম কা হিসা বাংলাদেশ কে। ইসকে পহলে হাম লোগ সুনতে থে कि बांग्लादेश से हिस्सा यहाँ आता था, अब हमारा हिस्सा बांग्लादेश जा रहा है, यही इस देश की उपलब्धि है। और आने वाले समय में हिस्सा को भी कैसे हम प्रमोट करें यहाँ के हिस्सा को, ताकि वो पूरी दुनिया के में छा जाए।
6: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আজকের বৈঠকে সুন্দরবন সহ রাজ্যের উপকূলীয় এলাকা এবং উত্তরবঙ্গের ঠান্ডা জলে মাছ চাষ, মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণদান সহ বিভিন্ন বিষয়ে

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্স প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের সূচনা করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে মাদক বিরোধী ব্যুরো। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কয়েকটি গুদাম থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মন্ত্রকের এক মার্কেটিং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। বৈরুন্দা তাহসিলের একটি গুদাম পরিদর্শনের সময় ওই আধিকারিক 1,00,000 টাকা এবং বেড়াখেরি গ্রামের অপর একটি গুদাম থেকে 60,000 টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ আহমদ বিন রশিদ আল মক্তমের প্রয়াণে ভবিষ্যৎ ব্যক্ত করেছেন। তিনি দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মক্তমের ভাই। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে হিমাংশ ধিলো রূপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতায় পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেন ইন ভালারিভারান রূপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রূপো পেয়েছিল। এর ফলে শুটিং এ ভারত এখনো পর্যন্ত মোট 5টি পদক পেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক মেলায় হিমাংশ ধিল্লনকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানান রুদ্রাংশ বালাসাহেব পাটিলকেও। এদিকে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আগামীকাল ভারত কোয়ার্টার ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আগামী 20 অক্টোবর কার্যকর হবে। মৎস্যক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রায় 9 কোটি টাকার আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গের হাতে তুলে দিয়েছে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ 3টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: श्रोताहरू, समाचारपछि अब प्रसारण गर्न लागिरहेछौँ भुटानी कार्यक्रम।